এই নাম্য এ সত্য স্মরণীয় জিসনে এই মন মঙ্গলি হস দিয়া সারিয়া মঙ্গা পড়ি মঙ্গ নানক তো ব্রহ মায়া কর সচ দেবো কে সচ সদা রহন দূর বিখুটে নানকা দূর মুখ যায় পুরে পদার্থ নেই পূর্ণ দিকে নাম সচ পাতশাহ মেন সচ্চি বস্তু যারা সচ না জুড় গিয়ে জীবন ভী সচ্চা কর্ম ভী সচে জিস কর্ম সচে হসান দুনিয়া সবকা আদি রাস্তে চঙ্গে রাস্তে সচে মার্গ তে চলা ইনসান সচে কর্ম করেন ভগবান ফরমাতে সচে মার্গ চলদে উস্ত করে সচ

স্বরূপ একটার সদগর প্রসাদ সুপুরখ নিরঞ্জন আর পুরখ নিরঞ্জন আর আগমাগম পার সবতে আমহ সবতে আমহ তুদজি হর সচ্চে সৃজনহার সব জী তুমারে জি তুম ধিয়া কা দাতার হর ত্যাব সন্ত সব দুঃখ বিসারণ হার হর আপে ঠাকুর হর আপে সেবক জি ইয়া নামিত জন্ত বিচার ঘট ঘট অন্তর সর্ব নিরন্তর জি হরে কো পুরখ সমান এক দাতে এক পেখারি জি সব তেরে চোজ বিডান মুঁ আপে দাতা আপে ভোতা জি হুদ বেন অবর না জান মুঁ পার ব্রহ্ম বে অন্ত বে অন্ত জি তেরে ক্যা গুণয়া গান জো সেবহেন জো সেবহেন তুমি জন নানক তন কুরবান হর ধ্যাবহেন হর ধ্যাবহেন তুদ জি সে জন যুগ মে সুখবাসী সে মুক্ত ভয়ে জন ধ্যাজি তন টুটি জন কি ফাঁসি জন নির্ভ জন হর নির্ভ ধ্যাজি তিন কা ভাও সব গবাসী জিন সেবা জিন সেবা মেরা হর জী তে হর হর রূপ সমাসী সে ধন জনার ধ্যাজি জন নানক তিন বল যাসী তেরি ভগত তেরি ভগত ভণ্ডার জী ভরে বেয়ন্ত বেয়ন্ত তেরে ভগত তেরে ভগত সলাম তুদ জী হর অনেক অনেক নমতা তেরী অনেক তেরী অঙ্কর পূজা জী তপ তপ জপ বেয়ন্ত তেরে অনেক তেরে অনেক পড়ে বসিমৃত শাস্ত্র জী কর কিরিয়া খড়ক গড়ন্ত সে ভগত ভলে জন নানক জী জো ভাব হ্যাঁ মেরে হর ভগবন্ত আদ পুরখ ব্রহ্ম প্রকর্ত জী বুধ যে বড় বরণ কই তুম যুগ যোগ একো সদা সদা তু একো জী তুম নিচল কর্তা সোই বুধ আপে ভাব সোই ওট জী তুম আপে করে সোই বুধ আপে সৃত সব পাই জী বুধ আপে সৃজ সব কই জন নানক মুঙ্গাবে কত্তে কে জী জো সব সহকা জান ওই আশা মহলা চৌথা হুম কর্তা সত্যার মেটা সাই জো তো ভাবে সোই থিসি